0: নরেন্দ্র মোদি রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ ও দুনিয়া সারা লোকর সঙ্গে বিচার বিনিময় করবে। এটা তাঁর 136 নম্বর মন কি বাত কার্যক্রম হব। এগি প্রধানমন্ত্রী সাধারণ লোকর মতামত মাগিছেন। লোকে নমো অ্যাপ আও মাই গভ পোর্টাল থেকে সেমানকর মতামত দিয়ে পারবে। ইতার ছড়া 1800-1178-00 ডায়াল করি নিজে নিজের মতামত রেকর্ড করে পারবে। 1-2 নম্বরকে মিসড কল দিয়ে এসএমএস জরিয়ে আইবা 24 তারিখ তক লোকে নিজের মতামত দিয়ে পারবে। 2025-26 কেন্দ্রীয় বজেট থি ঘোষণা অনুসারে দেশে বৃত্তিগত তালিম সামগ্রীর গুণবত্তা প্রাসঙ্গিকতা দেবার লাগি ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, কানপুর আর লুধিয়ানাঠানে জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনা করা। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচলন আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশ লাগি উপযোগ করবার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার 5টা উৎকর্ষ কেন্দ্র স্থাপনা লাগি 500 কোটি টাকা ব্যবহার করেছেন। নয় শিক্ষানীতি 2020কে অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা সহিত সমন্বিত করবার লাগি কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে লাগু করবার লাগি ইটা তৈয়ার করা যাইছে বলে গলাকাল লোকসভার বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সূচনা দিয়েছেন। রাজ্যে সার সংকটকে দূর করবার লাগি সরকার পদক্ষেপ নেউছেন। এ বাবদে কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগের সচিব সচিন রামচন্দ্র যাদব সবু জেলাপাল মানুষ চিঠি লিখিছেন। চিঠিটি ডিএপি আর ইউরিয়ার বিকল্পকে টঙ্কাবার লাগি কুয়াযাইছে। বিকল্প হিসাবে কমপ্লেক্স ফার্টিলাইজর আর অ্যামোনিয়াম সলফেটকে প্রোৎসাহন দেবারকে কুয়াযাইছে। অ্যামোনিয়াম সলফেট মাইটি সলফর অভাব দূর করবার সাহায্য করবা। সেন্তা ডিএপি যোগান প্রভাবিত হয়েথিবার কমপ্লেক্স ফার্টিলাইজর ব্যবহার করবারকে চিঠিটি কুয়াযাইছে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় ওয়ার্ডেন মানক লাগি আঞ্চলিক শিক্ষানুষ্ঠান আরআইই ঠানে গোটে 5 দিনিয়া আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম মূল হয়েছে। জাতীয় শিক্ষা যোজনা ও প্রশাসন প্রতিষ্ঠান নয়াদিল্লি আর ওড়িশা স্কুল শিক্ষা কার্যক্রম প্রাধিকরণর মিলিত সহযোগে এই প্রশিক্ষণ আয়োজন করা যাইছে। কর্মশালাটি রাজ্যের 5টা জেলার 70 অতকা ওয়ার্ডেন, ডায়েট শিক্ষক, প্রশিক্ষক আও জেলা জেন্ডর কোর্ডিনেটর মানে যোগ দিয়েছিলেন। গলা জুলাই 16 তারিখ রথযাত্রা দিন শ্রীক্ষেত্র পুরীন দেহ খারাপ লাগি চিকিৎসাধীন অবস্থা থেকে কটক আর মুম্বাইর 2 জনকর পরলোক হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাঁর বিয়ক্তি শোক প্রকাশ করবার সহ মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ঠিন তাঁর পরিবার লোকর লাগি 10 লাখ টাকা লেখা সাহায্য ঘোষণা করেছেন। সুবর্ণপুর জেলা বিনকা ব্লকর সিংঘি যুবা পঞ্চায়েত কার্যালয়ন আর্থিক সাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ শিবির হয়েছে। জেলা আর্থিক সেবা ও সঞ্চয় অধিকারী মঙ্গল প্রধানকর অধ্যক্ষতায় হয়েছে শিবিরটি। স্বয়ংসহায়ক গোষ্ঠী সদস্য, ব্যাঙ্ক মিত্র আর পঞ্চায়েতর লোকমানে যোগ দিয়েছিলেন। পানিপাগ ওড়িশার উত্তর ভাগ আর ইতার পাখর ইলাকান ই হপ্তা ফের গোটে ঘূর্ণিবলয় হবার সম্ভাবনা রয়েছে। ইতার প্রভাবটি সমুদ্র খণি আর আভ্যন্তরীণ জেলা মানুষ মধ্যম নু জবর বর্ষা হয়ে পড়ে। ভুবনেশ্বরাঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আজ সম্বলপুর, ঝারসুগুড়া, বরগড়, সুন্দরগড়, দেবগড় সহ 20টা জেলার জবর বর্ষা লাগি সতর্ক সূচনা জারি করা যাইছে। এই বাবদে পাণিপাগ কেন্দ্র নির্দেশক ডক্টর মনোরমা মহান্তি কহিছেন,
1: আগামী 7 দিন পর্যন্ত রাজ্যের কিছু কিছু স্থানের হালকা মধ্যম বর্ষা রহব। তা সহিত কামভা স্থানের কিংবা গোটে কিংবা 2টা স্থানের প্রবল বর্ষা রহবার মধ্যে সম্ভাবনা রয়েছে। 21 তারিখে রাজ্যের কিছু কিছু স্থানের হালকা মধ্যম বর্ষা রহব। তা সহিত প্রবল বর্ষা গোটে কিংবা 2টা স্থানের হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনভাবে বর্ষা সহিত বিজুড়ি ঘড়ঘড়ি ঝটকা পবন পবন বেগ রহব 40-50 কিলোমিটার পর আওয়ার।
0: এছরি আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনে পারবি রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

প্রচার করল গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী বলাঙ্গীর পারম্পরিক গীত। আজ এর শুণত ছন্দ। প্রথমে শিল্পী আরতী গোস্বামী গোপাল কৃষ্ণ রচনা।

এথর কথাচিত্র চান্দিনী, কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর, গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত সি ফারি।

এছাড়া কথাচিত্র দাক, শিল্পীলতা মঙ্গেশকর এবং কিশোর কুমার, গীতা সাহির, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আমার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়া আরম্ভ করে বৃহৎ উদ্যোগ যুববর্গক আর্থিক সহায়তা দিয়াছি, যা ফলরে অনেক যুব উদ্যোগী বাহুমান আত্মনির্ভর ভারত কু বল দেবা স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারি হচ্ছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুছেন, মেক ইন ইন্ডিয়া অভিযানে নিজের সক্রিয় যোগদান রাখুছেন, যা সবু যুবকৈন্দ্রিক যোজনা রয়েছে সেথ্রু লাভ উঠাউছেন। তেবে ব্যবসায়িক ক্ষেত্রে যুববর্গ কিপরি সফলতা অর্জন করছেন, নিজে স্বাবলম্বী হয়ে অন্য মানক রোজগারের পন্থা বাহার করছেন, আত্মনির্ভর ভারতকু কিপরি বল দেউছেন, এমিতি কিছু প্রসঙ্গক আধার করে আজ রয়েছে আলোচনা। স্টার্ট আপ মাধ্যমে পূরণ হেউছি আত্মনির্ভর ভারতর স্বপ্ন, এ সম্পর্কে আলোচনা করছেন যুব উদ্যোগী বরেণ্য দাস।
1: সমস্ত শ্রোতা মানুষ নমস্কার। প্রথমে আমাকে জানিবার দরকার আত্মনির্ভর ভারত কনসেপ্ট কেমিতে আসিলা। আমার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 এই কনসেপ্ট এই দৃষ্টিকোণ সমস্ত আগে প্রথম থর পাই সে রাখিছিলে। সে আত্মনির্ভর ভারতর পাঁচটি পিলার ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি আউ ডিমান্ড, এই পাঁচটা স্তম্ভ উপরে আমার আত্মনির্ভর ভারত ডিপেন্ডেন্ট। এবং এই আত্মনির্ভর ভারতের মূল লক্ষ্য ছিল আমদানি উপরে নির্ভরতা কমাইবা, দ্বিতীয় থিলা স্থানীয় উৎপাদন কু বড়াইবা, তৃতীয় থিলা মেক ইন ইন্ডিয়া ইয়াকু শক্তিশালী করিবা, এবং চতুর্থ থিলা বিশ্ব যোগান শৃঙ্খলরে ভারত কু উচ্চ স্থানরে পৌঁছাইবা। আম ভারতবর্ষে স্টার্ট আপস কাহিকি দরকার, কাহিকি এটা অত্যন্ত জরুরি। স্টার্ট আপস র বেসিক্যালি ইনোভেশন বা নবসৃজন আমি যাহা কহু, সেইথিপাই স্টার্ট আপস ভারতবর্ষে অত্যন্ত জরুরি। স্টার্ট আপস মাধ্যমে আমি পারম্পরিক সমস্যা কু ভারতীয় সমস্যার ভারতীয় সমাধান আমি খোঁজি বাহার করিবা, আউ প্রযুক্তি আধারিত আমি ব্যবসায় মডেল তৈরি করি পারিবা, আউ বিশ্ব মানর স্থানীয় উৎপাদন মূল্যরে আমি বিশ্ব বাজারে নিজের প্রোডাক্ট কু আমি বিক্রি পারিবা। স্টার্ট আপস এহা হেলা মূল উদ্দেশ্য। এবে যদি আমি অর্থনৈতিক অবদান কু দেখিবা, তাহলে ভারতের জিডিপি রে 4-5% যোগদান রচি, এবং বিদেশি বিনিয়োগ কু আকর্ষণ করিবা। আম দেশরে আগরু আমি কহুছিলে কি দেশরু ব্রেন ড্রেন হউছি, মানে অত্যন্ত ট্যালেন্ট আমার যে ছাত্রছাত্রী মানে অছন্তি সেমানে পাঠশাঠ পড়িবা পরে কমপ্লিট করিবা পরে সেমানে বিদেশ কু চালি যাচ্ছন্তি, কিন্তু স্টার্ট আপ মাধ্যমে এবে আমি ব্রেন ড্রেন কু রকিকি ব্রেন গেইন মানে যে মানে বাহার কু চালি যাউছিলে সেমানকু আমি পুনি থরে ভারতবর্ষ কু ফেরি আনি পারিবা, এবং সেমানকু উৎসাহ দেই পারিবা। সেইথিপাই ভারতবর্ষে স্টার্ট আপ অত্যন্ত জরুরি। যদি আমি উদাহরণ দেখিবা, তাহলে ভারতবর্ষে স্টার্ট আপ বিভিন্ন ক্ষেত্রে এবে বহুত ভালো ভাবে শাইন করছে। এবে যদি আমি দেখিবা গোটে পরিসংখ্যান, ভারতবর্ষে বর্তমান প্রায় 1 লক্ষ উপরে রেজিস্টার্ড স্টার্ট আপ কোম্পানিজ অছন্তি, এবং তা ভিতরে 100 উপরে স্টার্ট আপস এমিতে অছন্তি যে মানে ইউনিকর্ন। ইউনিকর্নস মানে যোমানঙ্কর বার্ষিক মূল্য $1 billion রু বি উপরে, মানে $100 crore সেমানঙ্কর এন্টায়ার মূল্য টোটাল ভ্যালু সেমিতি 100 রু টিকে উপরে নাম্বারস আছে ইউনিকর্নস র। ভারতবর্ষে স্টার্ট আপ বিভিন্ন ক্ষেত্রে উপলব্ধ, যেমিতি ই কমার্স আছে, ফিনটেক সেক্টর আছে, এডটেক সেক্টর আছে, হেলথ টেক, কেউ জায়গা নাই যেথিরে ভারতবর্ষের স্টার্ট আপ আমি গড়িনে। যদি আমি কিছু এক্সাম্পলস দেখিবা, তাহলে গোটে গোটে করি কি আমি দুই চারিটা করে এক্সাম্পল দেখি পারিবা। যেমিতি ফিনটেক রে, ফিনটেক মানে আমি আজিকালি তো সমস্ত ইউপিআই ব্যবহার করুছি আমি সমস্তে, তো ইউপিআই বিশ্বর সর্বোত্তম পেমেন্ট সিস্টেম, যেথিরে মাসিক 12 billion মানে 1200 crore ট্রানজাকশন হচ্ছে, যার বার্ষিক মূল্য হচ্ছে $200 trillion মানে আমি চিন্তা বি করে পারিবা নি কে ইয়ার ভ্যালু কেতে।

এটেক সেক্টরকে দেখি বা তাহলে এটেক সেক্টর বেসিক্যালি আম ভারতবর্ষের কাহিনী দরকার। আম ভারতবর্ষের 250 মিলিয়ন ছাত্র ছাত্রী অনেক, যেটা বিশ্বর সবুঠু অধিক ছাত্র ছাত্রী পপুলেশন। সেমানক গুণবত্তা শিক্ষক বহু অভাব আছে, বিভিন্ন ভৌগোলিক চ্যালেঞ্জেস আছে, যে বহু দূর দূরান্তরে অনেক সঠিক শিক্ষা বি পৌঁছ না, তো সেমানক সুলভ শিক্ষা দেওয়া আবশ্যক। সেইথিপাই বিভিন্ন এটেক সেক্টর এবে ভারতবর্ষের গলা 10-15 বছরে বহু বড় বড় এটেক সেক্টর এটেক কোম্পানিজ গড়ি উঠছে। ইয়া ভিতর প্রমুখ এটেক স্টার্টআপ যেগুলা এবে বহু পপুলার, ইয়া ছড়া হেলথ টেক আউ গোটে ইম্পর্টেন্ট সেক্টর, যেটা আম ভারতবর্ষের পপুলেশন পাই হিউজ পপুলেশন পাই বহু বহু ইম্পর্টেন্ট। অনলাইন রে আমি ডাক্তার সহিত পরামর্শ করি পারু, মেডিসিন ডেলিভারি অনলাইন করি পারু, তা ছড়া দূর দূরান্ত গ্রামাঞ্চলের যেমানক পাই ভালো ডাক্তার দেখিবা সম্ভব নয় এতে খরচা করিকি শহরক আসিকি, সেমানক পাই এই সব হেলথ টেক স্টার্টআপ বহু সহায়ক হয়েছে। এগ্রিকালচারাল সেক্টর বা কৃষি প্রযুক্তি এবে স্টার্টআপ বহু আগক আসছে এবং কৃষক মানক পাই এগ্রিকালচারাল স্টার্টআপ গুড়া বহু বহু লাভদায়ক হয়েছে। যেমিতি গোটে উদাহরণ মু দৌছি, নিঞ্জা কার্ড গোটে স্টার্টআপ আছে, যেটা কৃষক মানুষ বহু ভালো ভাবে পরামর্শ দেইপারে কি কৃষক মানে কেমিতি চাষবাস কৃষি কার্য কেমিতি করে পারবে, কোথু সেমানক সহায়তা মিলি পারিব। আউ কিছু স্টার্টআপ আছে যেমিতি অ্যাগ্রো স্টার, তারপরে ডি হার্ট, এই সব স্টার্টআপ পুরা কৃষক মানুষ সেমানকর কৃষিজাত পণ্যকু ডিরেক্টলি সুপার মার্কেটে বিক্রয় করা সহায়তা করছেন, উইদাউট দ্য হেল্প অফ এনি মিডলম্যান ডিরেক্টলি সুপার মার্কেটে বিক্রয় করে পারবে। আগরু সেমানক মিডলম্যান মাধ্যমে সুপার মার্কেটকে বিক্রয় করা পড়ুছিল, যেপাই সেমানক বহু কম লাভ মিলছিল, জাস্ট 10-20%। এবে কাহিকি না সেমানে ডিরেক্টলি সুপার মার্কেটকু সেমানক কৃষিজাত পণ্য বিক্রয় করে পারছেন, সেমানকর লাভর হার 30-40% পর্যন্ত বৃদ্ধি পাইছে। এছাড়া বি ডি হাট বলে আউ গোটে অ্যাপ আছে, যেটা মহিলা মানুষ আহরি বেশি সশক্ত করেছে। কৃষিজাত ছড়া বি এবে ই কমার্স সেক্টর ভারতবর্ষের স্টার্টআপ গুড়া বহু বহু প্রফিটেবল হয়েছেন। তাহলে আমি দেখিলে কি কেমিতি ভারতবর্ষের বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজ মানে ভারতবর্ষের ইকোনমিকু অর্থনীতিকু সশক্ত করিবা কেমিতি ভাবে নিজ নিজ ক্ষেত্রে সহায়তা করছেন। আম ভারতবর্ষের ভবিষ্যৎ এই সব স্টার্টআপ উপরে নির্ভর করুছে এবং আমি আশা রাখুছু কি ভবিষ্যতে যেতে আমার টেকনোলজি অনলাইন ইনোভেশন সব স্মার্টফোন সমস্ত পাখে পৌঁছিব, এই স্টার্টআপ গুড়া আমি আহরি সশক্ত করব, আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ কু আহরি বড়াইব, ভারতবর্ষ ইকোনমিকু বিশ্বর সর্বশ্রেষ্ঠ ইকোনমিরে পরিণত করিব।

564 ঘনফুট পানি জলভণ্ডারকে আসুছে। শেষে মুখিয়া খবর ফের খায়। ভিন ভিন প্রসঙ্গকে নেইকরি হোহল্লা হেবানু সংসদর দুই গৃহ হেলা আইবা কাল তক মুলতবী। রাইজে এসআইআর প্রক্রিয়াটি আইবা সেপ্টেম্বর 6 তারিখ বাহারবা চূড়ান্ত ভোটর তালিকা, সূচনা দেলে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী। তৃণমূল স্তর অঙ্গনবাড়ি সেবাকে বরকস করবার লাগি গঠন হওয়া পরিচালনা কমিটি আউ পুরীন বাহুড়া যাত্রা লাগি মূল হওয়া প্রস্তুতি। আজ্ঞামাড় পাইবা ঋতু সুভদ্রাঙ্ক রথকে করাইছে দক্ষিণ মূড়। আজির আঞ্চলিক খবর শেষ হলা। জুহার।

0: দাদা জোহার।
1: জোহার বহেন, জোহার জোহার
0: দাদা।
1: হ্যাঁ বহেন,
0: দেখো তো একটা ঝুরিয়া লগাইছি যে কত দিন হয়ে গেল ন।
1: খরা হলে বর্ষা নেই হবে।

0: দাদা
1: ঠিক সমিয়া কে ঠিক কথা আৰু
0: হ্যাঁ দেখো এটা সে কিসম মানে বি কহি দিলে আমি কেনতা হিসাবে চাষ করমা সেটা বি কহি দিলে আর গুটে বনিয়া কথাটে হেলা যে ই ঝুনগা চাষ কে আমি কেনসি বি সমিয়াতি করি পারমা
1: হয় হয় হয় নাই বটে কথা হুজি বহেন দুনিয়া জনতা বলদুছে দিন হন্তা বলদুছে সমিয়া পরিবেশ সবু বলদি বলদি চালুছে আর সে কিসমে ইহেদি বিভাগ তরফনু রোগ সহণি শক্তি থিবার বিহন মানে আসুছে বঢ়িয়া কিসম মানে আসুছে রিহাতি দরথি চাষী ভাই বহেন মানকে বি দিয়া হউছে উসু কষা বি রহিছে সুবিধা আরু যন্ত্রপাতি ইতার যদি ঠিক বিনিযোগ কর্মা আজ্ঞা যেন হিসাবে কহুথিলে চাষ বুতাতি বঢ়িয়া ফায়দাটে হেই পারবা
0: তারপরে আর গোটে কথা দাদা আমার যে চাষী ভাই বোন মানে টিকে হুরমুখিয়া চাষনি করে দিয়ে করি নিকে বিভাগ আজ্ঞা মানকর সঙ্গে টিকে যোগাযোগ রখি করি কেন জমিন থি কানা কলে কেন খত সার দেলে আমি ফায়দা পাই পারমা
1: হ্যাঁ হ্যাঁ
0: সেটা বি টিকে করবার কথা
1: হয় হয় হয়
0: হয় দাদা শুনো তো
1: হ্যাঁ
0: দেখো এটা আইলা বলে খালি কথা হউছ হ্যাঁ
1: পদে পদে শুনমা বলছো
0: হয় হয় হয়
1: হয় নি হলে বি টিকে মন মন লাগছে টিকে
0: হয় হয় টিকে মেলা নি পাইছি কেন
1: হয় হয় হয় হয়
0: বলে কি শুনো হিন্দালে
1: শুনো

0: দাদা
1: বনে গিটে বাছি কি আনিছিল বহেন
0: যে দাদা শুন তো দেখো ইহাদে তো এটা ছতি মানে সব মিলি যাব পোয়াল ছতির সময় এইটা
1: হ্যাঁ
0: তারপরে বিহিড়ান বি ফুটবা যাকে যেতে ছতি বাকি আমার যেন চাষী ভাই বোন মানে ব্যবসায়িক হিসাবে ছতি চাষ করুছন সেমানকু টিকে জহ করি টিকে পরিশ্রম করবার লাগি পড়বা গা বলছে
1: পরিশ্রম তো সবুথি আছে বহেন ব্যবসায়িক হিসাবে করবার লাগি ইহেদি দেখো আমার উদ্যান বিভাগ তরফ নু মঝিরে মঝিরে বিহন মানে বি যোগে দিয়া হয়েছে আর তালিমর ব্যবস্থা অছি ভাই বহেন মানে পহেলা কথা আমি কানা কানা দরকার পড়িছি ছতি চাষ লাগি কেন্তাগিরি কর্মা তার উপায় চকর কেন্তাগিরি অছে ই জিনিস মানে জানি পারলে যহ খরচা বার্চা নেন বনে দুই পয়সা ঘরে বসিকিরি আমি কমেই পারমা
0: হয়ে দেখো ইহাদে যেন তামানে ফুটুছে নি কেন ঋতুরে যেনটা ফুটুছে সেটা কেতে হেবা কহ বাকি যেন ভোজি ভাতির লাগি দেখো ছতি জহগরি দরকার হচ্ছে
1: সবু বেলে তার চাহিদা রয়েছে
0: বারো মাসি
1: হয়
0: বলে আজকালি তো সে ছতি গুটে নি হেলে সে ভোজির গুটে তুন তরকারি কম হয়ে গলা বলি করে লোক কহুছন
1: কমি গলা বাকি টিকে লাগছি সবু জিনিস নেই
0: হয়ে হয়ে হয়ে
1: তো আর গুটে কথা বলো তো আমার যেন চাষি ভাই বহন মানকর গায়ে দামুর দুই পর রখিছন পুয়াল গুড্ডা টিকে টিকে বি অছি তো সেমানে বি পুয়াল গুড্ডা মানকে যেন ছতি টিকে টিকে ফুটুছি আমি ইহেদে আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র হেলা কি উদ্যান বিভাগ হেলা তাকর সঙ্গে যোগাযোগ করিকিরি বিহন বি যদি দুই চার বোতল নেইকিরি টিকে টিকে পকেই দেই পারমা পুয়ালকে টিকে টিকে উঁচেই দেইকিরি বেলে কেতে দিন তো আমি ছতি খাবার লাগি পাইমা বহে তারপরে যেন মানকর টিকে সুবিধা আছে বেড়াড়া জায়গা বাগির আছে কি গুড্ডা আছে আমি যদি টিকে গ্রিন হাউসর ব্যবস্থা করি দেমা নি বেলে বর্ষা তো হচ্ছে কেতবেলে খরা হয়ে যা কেতবেলে কমি যা তো ই জিনিসটাকে টিকে সন্তুলন করিথিসি আর মঝিরে প্যান পুনা টিকে ঝিটি দেলে ইনে বঢ়িয়া খাবার লাগি মিলি যেতিছি ছতিটা
0: এটা বঢ়িয়া কথা গোটে কহিল দাদা আমার যেন চাষী ভাই বহন মানে বি নিকে আমার দ্বারা কিছু নি হবে বলি ভাবুছন নিকে এটা হেলে করবার কথা
1: হ্যাঁ দেখো ইহেদে গাঁ গাঁ থি আমার মা বহন মানক গ্রুপ মানে আছে ইমানে মানে আমার ব্যবসায়িক অনুসারে ছতি চাষ করি পারবে আর কৃষি যন্ত্রপাতি যে রহুছি পলহারুয়া মেশিন হেলা ধান কটা মেশিন হেলা এন্তাটা মানে আনিকিরি বি দুইটা বহেন বাহারিকিরি দুইটা ভাই লগাইকিরি আমি বঢ়িয়া রোজগারটে বি করি পারমা বহেন
0: দেখো আগরু যেন মা বহেন মানে ইতার পিনহা তার পিনহা বসি করি নি গায়
1: হ্যাঁ
0: সমিয়া সব জাগর বেকার করে দুথিলে বাগিটা
1: হয় হয়
0: বাকি ইহা যার চিন্তা নাই ন সব গাঁথি আমার যেন মা বহেন মানে গ্রুপ মানে সব কইলে ন আর সেমানে বঢ়িয়া বঢ়িয়া জিনিস মানে বি বনাউছন
1: হয়
0: তাকর সমিয়া কে বঢ়িয়া হিসাবে উপযোগ করি পারুছন
1: হয় হয় হয় বঢ়িয়া কথাটি কহলো সমস্তে সচেতন হন কাম করবার লাগি ইচ্ছা করলে আপে আপে বাট দিশি যাসি সবু বুদ্ধি বাট বতাবার লাগি সুবিধা মানে যোগাই দেবার লাগি বিভাগ মানে টাকি কিরি বসিছন ভাই মানকু বি আর বহেন মানকু বি
0: জি দাদা
1: হ্যাঁ
0: দেখো তো এটা ই পুটুর পুটুর করুছে না যে হ্যাঁ এটা কেনটা করে যে হিসে যে কি আনে বৈঠকি থু
1: ঠিক আছে
0: হ্যাঁ
1: দিনে দিনে ভিজি কিরি জিবা কথা বহেন
0: হ্যাঁ ভিজি করে জিবা যে শুনো তো বর্ষাতে ভিজবাটা গুটে বহুত আনন্দর কথা
1: হয়
0: হ্যাঁ তমনে প্রকৃতির প্যান থি তমে সিধা সলক ভিজব বাকি দি পাপে নসলে নিকে সকলা উঠলা করবার লাগি
1: জুগমা নো
0: থিবা নিকে
1: আর প্যান কে ডরমা বেলে হেবা কে
0: হই
1: বেলে জউ জিমা সমিয়া তো হে গলা ন গলি
0: জিমা দাদা
1: জউ
0: জোহার দাদা
1: জোহার বহেন জোহার

0: ক্লান্ত, এইখানে কিছু সময় বিশ্রাম করি তারপরে যাত্রা করিবা।
1: যথা আজ্ঞা মহারাজ।
2: জুহার ছামু, মু মানিক দহি বিকে, মোর দি পুয় জগা আর বলিয়া আপনকর পাইক হইছন্তি, খরারে আসিলে দহি দেলি পিলে খাইলে সাস্তাম হেলে, কাঞ্চি গলে যুদ্ধ করিবাকু।
0: কোন হেলা উৎকলর দুইজন পাইক কাঞ্চি অভিমুখে যাত্রা কলে, অথচ মু জানিপারলিনি।
2: হ্যাঁ ছামু, জগা মতে কহিলা এ মুদি মহারাজাঙ্কু দবু, সে পরতে যিবে, নিয়ন্তু ছামু এ মুদি নিয়ন্তু।
0: এ সেনাপতি, সেনাপতি, এই যে প্রভু জগন্নাথঙ্ক রত্ন অঙ্গুরীয়, প্রভু প্রভু তেবে মোর কুহারি শুনিছন্তি সেনাপতি, আউ ভয় নাহি, আউ ভয় নাহি, এথর কাঞ্চি বিজয় সুনিশ্চিত। ধন্য ধন্য তু মালিক, কোটি কোটি কল্প তপস্যা করি মুনি ঋষি মানে যাহার দর্শন পাই না, তু তু তোর পুণ্য বলরে এই এই সৌভাগ্য পাইছু মা, জগতনাথঙ্ক সচক্ষে দর্শন করিছু।
2: নাই নাই ছামু, সে ঠাকুর নুহন্তি মা, সে পরা মো পুয় জগা আর বলিয়া, মোর দুঃখ পাশরা রঙ্করতন এই বাটে পরা যাইছি, মু ঠিক দেখি পারুছি খরারে ছাউলি পড়িছি তা মুহ, ধূলিরে দেহটা খসরা দেখা যাচ্ছি, এই দেখুনাহাতে দেখুনাহাতে ছামু, তা পাদ চিহ্ন কেমিতে পড়ি পড়ি যাইছে।